0: আর গোবিন ভাই লো এক ঘুট দুধ লেলো, মুখ হলো, হালো, পিলু পিলু, সাবাস সাবাস সাবাস। আপ জি কেসা হ্যায়?
1: বড়ি বাহুরিয়া, মুঝে মাফ কর দো।
0: কাহে?
1: মুঝে মাফ কর দো,
0: পর
1: মে তুমারা সম্ভাল না কে সকা। তুম গাঁও ছোড় কর মত যাও।
0: আর গোবিন ভাই,
1: মে তুমকো কোই কষ্ট নেই হোনে দুঙ্গা, কোই কষ্ট নেই। মে তুমারা